তবেন দুজা আমা কই সাতিরা খেল আখাড়া জিও তবেন দুজা আমা কই সাতিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আস সুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস জিদে বড়াই তা তেরি বড়াই